শুধু এফএম ব্যান্ড 91.2 মেগাহার্টজ পর রেডি গুঞ্জন ধর্মশালা তো হেসে বিয়ে টিউন গুড রোর কার্যক্রম ইন্দি আপনি গপ্পা গেন এসো চল রই না হাই আজ কার্যক্রম যে থোড়া করি আর আগো বড়ন দেন আর জরুর সবিরি ফরমাইশ গেন এসো।